চোর চিনি লাই নাই লাগা চোর চিনি হাসদা মুস্কান আমি রোজ ইয়াদ ইয়াদ মা।